শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই মে বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30টা। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে চালানো মার্কিন অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত স্বাক্ষরিত হতে পারে কিনা তা দেখার জন্য তথাকথিত প্রজেক্ট ফ্রিডম কিছু সময়ের জন্য স্থগিত করা হবে। তিনি লিখেছেন যে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হয়েছে। পাকিস্তান ও অন্যান্য দেশও একটি বিরতি টানার অনুরোধ করেছে বলে তিনি উল্লেখ করেন। তবে ব্যাপক অগ্রগতি বলতে তিনি কি বোঝাতে চাইছেন তা তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তিনি আরও লিখেছেন যে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। জাপানের শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই বলেছেন, অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জাপানের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে। আকাজাওয়া মঙ্গলবার ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ থাকায় দেখা দেওয়া সরবরাহ বিঘ্নের মধ্যেই তিনি সোম ও মঙ্গলবার দুটি তেল উৎপাদনকারী দেশ সফর করেন। আকাজাওয়া বলেছেন, তিনি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করে নিতে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে আকাজাওয়া শিল্প ও অগ্রসর প্রযুক্তি মন্ত্রী সুলতান আল জাবেরের সাথে সাক্ষাৎ করেছেন। জাপানি পক্ষ জুন মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের অপরিশোধিত তেল চালান পর্যায়ক্রমে বাড়ানোর লক্ষ্যে কয়েকটি উপায় প্রস্তাব দিয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানা যায়। আকাজাওয়া সাংবাদিকদের বলেন যে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারীরা বিকল্প পথের অনুসন্ধান করে এবং মজুদ সম্প্রসারণ করার মধ্যে দিয়ে তাদের সরবরাহের স্থিতিস্থাপকতা বৃদ্ধির নতুন ধারণা নিয়ে এগিয়ে এসেছে। শিল্প মন্ত্রণালয় বলছে, জাপানের অপরিশোধিত তেলের বৃহত্তম উৎস হল সংযুক্ত আরব আমিরাত এবং এরপরেই রয়েছে সৌদি আরব। জাপানের মোট তেল আমদানির 80% আসে এই দুই দেশ থেকে। জাপানে ব্যবহৃত ডেস্ট্রয়ার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত বিদেশে হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে কর্মকর্তা পর্যায়ের একটি দল গঠন করে নিতে জাপান ও ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রীরা সম্মত হয়েছেন। এই চুক্তি জাপানের সাম্প্রতিক নীতি পরিবর্তনের ফলে বাস্তবায়িত হয়েছে। প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমতি যা এখন দেশকে নীতিগতভাবে দিয়ে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো এবং তার ফিলিপিনো প্রতিপক্ষ গিলবার্তো তেওডোরো এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেছেন। বৈঠকের শুরুতে কোইজুমি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে ওঠায় জাপান ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনে উভয় দেশ যাতে একত্রে কাজ করতে পারে সেই লক্ষ্যে তিনি সুনির্দিষ্ট আলোচনার আহ্বান জানান। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনে ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতার বিষয়ে বলপূর্বক স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো একতরফা প্রচেষ্টায় নিজ নিজ দেশের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন দুই মন্ত্রী। প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে হস্তান্তর সংক্রান্ত তিনটি নীতি এবং সেগুলোর বাস্তবায়ন নির্দেশিকায় জাপান সরকার গত মাসে যে সংশোধন কার্যকর করেছে সে বিষয়ে কোইজুমি তেওডোরোকে অবহিত করেন। কোইজুমি ব্যাখ্যা করে বলেন যে এই সংশোধনের ফলে জাপান এখন নীতিগতভাবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি করতে পারবে, কারণ উদ্ধার ও পরিবহনের মতো মাত্র 5টি বিভাগে রপ্তানি সীমাবদ্ধ রাখার নিয়ম বাতিল করা হয়েছে। তেওডোরো জাপানের এই সিদ্ধান্তের প্রতি তার দেশের সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। দুই মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মালয়েশিয়ার পুলিশ প্রতারক দলের কয়েকটি ঘাঁটিতে অভিযান চালিয়ে প্রতারণায় জড়িত থাকার সন্দেহে 5 জন জাপানি সহ 2200-র বেশি লোকজনকে আটক করেছে। পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের জানায় যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেশজুড়ে কথিত অপরাধী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে অভিযান চালিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে সন্দেহ হওয়া মোট 2251 জনকে তারা আটক করেছে। জানুয়ারি মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত চালানো অভিযানে 430 জন সন্দেহভাজন প্রতারকের মধ্যে 270 জনকে বিদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়, যাদের মধ্যে চীনা ও ইন্দোনেশীয় নাগরিকের পাশাপাশি 5 জন জাপানিও আছেন। পুলিশ বলেছে প্রতারণা কেন্দ্রের আসল চেহারা ঢেকে রাখার জন্য এই দলগুলো নবায়ন করে নেওয়া সাধারণ বাড়িঘর, বাণিজ্যিক ভবন ও অন্যান্য কাঠামোয় তাদের কার্যক্রম চালাচ্ছিল। কম্বোডিয়া ও মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জালিয়াতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে অনেক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সেই সব দেশ এরকম বিভিন্ন গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। স্পেনের স্বরাষ্ট্র কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী থাকা একটি প্রমোটরকে আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় 150 জন যাত্রী বহনকারী জাহাজটিতে হান্টা ভাইরাসের সন্দেহজনক একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জাহাজটি আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার মধ্যবর্তী দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জ ভ্রমণ করে বর্তমানে পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কাবোভের্দের অদূরে নোঙর করে আছে। যাত্রীদের অধিকাংশই ইউরোপের পর্যটক, এদের মধ্যে একজন হচ্ছেন জাপানি। সংক্রমণে আক্রান্ত 7টি নিশ্চিত বা সন্দেহজনক ঘটনা সম্পর্কে জানা গেছে, যাদের মধ্যে 3 জন মারা গেছেন। স্পেনের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে জাহাজটি 3 থেকে 4 দিনের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাবে। তারা বলছেন সকল যাত্রী ও নাবিকদের নিজ নিজ দেশে সরিয়ে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা তাদের দেওয়া হবে। প্রমোটরির পরিচালক কোম্পানি বলেছে সংক্রমিত বলে সন্দেহ হওয়া 2 জন ক্রু সদস্যের জরুরি চিকিৎসা প্রয়োজন এবং আকাশপথে তাদের নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী ও বৈশ্বিক মহামারীর প্রস্তুতি এবং প্রতিরোধ বিভাগের পরিচালক মারিও ভান কারভো মঙ্গলবার জেনেভা এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেছেন আক্রান্তরা বন্যপ্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারে। স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনার কথাও সংস্থা উল্লেখ করেছে। তবে তারা বলেছে হান্টা ভাইরাস সংক্রমণ সাধারণত ইঁদুরের বর্জ্যের সংস্পর্শে ঘটে এবং মানুষ থেকে মানুষের সংক্রমণ বিরল ও সেই সাথে জনসাধারণের জন্য ঝুঁকি কম বলেই মনে করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।